আচ্ছা জি স্যার, এবার উপায় শুনো মামু মে জাস্ট আপ এন্ড রাজ মামু এন্ড রিহান এন্ড ইনাম মামু কি শুনতি হো মামু মেরে লিয়ে দোয়া করো।